দে টাকা কামে কর উসাস রে আর রোপা কুড়ি কুসুম নিমনে ওয়ারি রে বেচেত কে নি হে তো বিলম দাওয়াই বনে গে তেল রে গাছে বনে ঘরে দুয়ার বাতা চৌকাঠারে বাসা।